দিবেন তিমুং লাপেন হিভেলিন তিমুং পিয়ংবং চিহু চিপুট আর জেগলং জে লাপেন পরফাই সরকেপরা মিনিক্রি ফলো দিন আলিটো ওয়ারমন চাই মেগাং ডেঙ্গেলং প্যান প্রণাব তেরাং প্যান লামচর কেথান আর জেগলং জে লাপেন পরফাই সরকেপরা মিনি ঠং কেবলো দিন আলিটো আসনসন কার্পি লামার জানালুন আর জেগলং জে লাপন হ্যালো পিনিয়া ট্রান্সমিশন আলং কেরত কেপার জুজে আজাই মেকে লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ক্রিয়া পর পরফাই প্রোগ্রাম মিনিট ফ্লেং জি ডক ডক লসে দিল্লি পেন কাপাচেটা ইংলিশ আলাম পেন বেরটা আর জিগলং পং

লাবান পর নালিদুম দেলিপ কথার খাবান রং ফারপি লাপেন মিন্ডার ফাংচো তমপেন কিলো নালুন আর্জিক লং টংলম নাদুন্থুম কাংপুরা তেরং লাপেন আলংলি রিসং হো তমপেন কিলো নালুন আর্জিক সিনং আলু নালাম থে নিতুম আচিফং

0: Lapanapor, Nalitum, Omorong Hankilunalon Archiglon Tanglum, Aduntu Sarte Rompi Kilunalon Archic Sinam, Alunalam Te Johahi Ne.
1: ওই কাজ সুখে আছে থি আবে তাংলু জো তো বি পেন কে সুখে তান আর নিসি পেন ডক্টর লং পন পুবু তা ক্রয় ক্রি দোয়াই চু সেলেন অং বিজি সেলেন সে পিআই হে পুক মাই কুপিনি আং তার টং দুমা পুতা লাং বম তামিলি দেলো ওই তিকা

tewai pit sitame monita tuma abang ke reng pen ka chitong abang ke pajum pik anlo pusi British Broadcasting Corporation mate BBC abirta tum pen ke pangdak pon ka chitong pen ka ching ki abang ke aphiong jum ong si non abang ke ajat asonta social media kera pen si sai ke pachun pon ke ong lapusona joine ovi kimia tum aphan a ok aning atar lok lapen akamatha phan thedung kan hok pe manlo lapen aphitu abang ke ning ki oi ning ki duk nang dosi phere me me akisung হাইহুয়ান্ত চেতং নাং কক থে সোশিয়াল মিডিয়া আকেলে কেলাং পিক লাপেন আপর কাছি পি পিক আতুমকে আরা কি আসন বন্ডেট লাসো আরা কি লাকে হালা কাংরি থেক আদোবাই ড্রাগস কিরিমাতুম আন্তা সোসে ফেরে মেমে আথেমা সোশিয়াল মিডিয়া কে এন পামে থেকথেদেত আজয়নে এওক এবাং লাপু আঞ্চত কালিসি হেমতুন ইসি সিতামে বিরিক্লুং দেট থেক লাসি কেলাং মতে কে এন কচিরেসি আকেমে সোশিয়াল মিডিয়া আলং জাসেমেট ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টুইটার হাইহুই কেন আহুত কেতক পন্টং লাপেন পাথিহেক পেন পুয়াজয়নে ওভি কিমিয়া তুম পেন এমেক টকলক আসাই পেনাং আন ক্লেম পনল লাপেন আপদ অং দুং ওভি কিমিয়া তুমকে চক লিম আলাম থে কেপা চো পেন কেতক ঠেকথে লাপেন মেথাং আলাম কেতক জিতা কাছে ঠেকথে আতুম দো পিক তাংল লাকে থে রাগ মেমে লাপেন ইলি তুম আলাম আকি লামেদ লামচং কিভিরজি আতোয়ারল আঞ্চতা কালিসি লবাংস সোশ্যাল মিডিয়া আফান ওভি কিমিয়া তুম চক লিম পেন কেরিম দুন ঠেকথেদের আজয়নে পিনি আর্নি আর্তা নিংকান ক্রেনের কে পেন আবের আনিম সোপিমার নিংকান ইংকয় রাহে নি পেন আবের আপিন সোমার আতুমতা কাহে নো আফাম আলং কাচেদান আতুম দোপিগান ননকে এরি পাক এরি চিমুন আলং সিপির ঠেলাম কেদোকক আজয়নে আর্তা কে জুমহেক আতুম পেন আক আভি কাচে জর আলাম আর্জান সিতামে ঠেক পন লংল লাপুসন কে হেন আসাই সোশ্যাল মিডিয়া লং কিজুম পুত আজয়নে মেথাং কার বিপি কার বিপ তুমতা চার্লি দুনসি আ হেমাসর দন রাব চেফো চিরো লাপেন হামফাং আফান্তা নং নো কেওয়ান আফাই বাদ বোম তাংল কাই পেন তা চিতং লং লি পিনলাং তেবাই ফিট পুস্তামে ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাই হুই পেন কাছি পাচিনিয়া জয়নে কলেজ স্কুল কিঠি কিদুন পেন হেম চেলেলে দেট মাতে কোনা নে কেচে আসু অলং কাতদুন ফিট পুকে নন আফাই নাং বাদ বোম তাংলো লাপেন কাছে থান নাংজি কাছে খাং নাংজি আপরনকে নাংলে রকলো কমাদনে আসার পিমার পেন কমাদনে আসার মার রং নাম্বার পুচিচিনি দেট আফিতা চিঙ্কি বম আমাত হা পাদুকে অসমার বিক্রাইলাং সিতামে চৌটেকাং প্রুপসি চে কাদ্রা ফিট ফুটা আর্জুনলং তাংলো লাপেন কমাদনে আরি সোমার সো পেন কমাদনে আসার পিমার কমানে আসার মার পো পেন কমানে ও করজাং সো চিকাত পনরা ফিট পুতা ইলিতুম আহাবারালং নাংক্লাং বম তাংলো লাহাই হুইয়াসন জাসেমেট মোবাইল মাতে সোশ্যাল মিডিয়া আহিন কাচিংথুর পিক পেন্সি ইলিতুমালং আফাই নাংকিবা নিংকান ইংকয় থংকেব আপ্রাং মালম ইসি হিনি লাপুসন আলাম দোতাহাই মেনে বন্তা নন আসন আন কিজুম পুতকে কালি কালেলি কালাংলাং আতুম পেন আওক আবি চিপা ফো আজয়নে আর্তা জুম হেগলাং সিতামে ওসো চুপাথে দেত লাপেন ফেরে মেমে আকেসো চুলংলক স্কুল কিদুন তা মোরকলো পুপিনাং আন ওবে কে মি আতুম দোতাংলো সোশ্যাল মিডিয়া পেন আপট আহক কালি কাপাহান চাথাপ আলাম তা কোপানে আবাং ফু বাং ফি লাপেন ধরম আফান প্রাবজিন পেন পাচেতাক পন্ডেট উন লাকে ফেরে মেমে আকামলো লাসন আকাম পেন আপট লাহিন লাহিন এপাচে লাং সেলেট লাপেন এপাচে বহং দুত থেক লাসি ওবে কে মি আতুম পেন চেরে পিক নাংজি কিরি তারলি পেন পুথত কিলং পন্থু আতেংকে কোমাত আবাং মা অং দুং আপর সোশ্যাল মিডিয়া পেন আপর কাচেপাদাম আতুমকে ওসো কেদো থেকজিয়া জাকং সিতামে জুমদেন লাসে সোশ্যাল মিডিয়া আকেরাপ ইলি এন নাংজি জাসেমেত লোকে চার্লি আফান কেরাপ কাচুরি কাচিনি নে আসন কেলাং থেক থেদেত আলাম থে কিরি হাইহুই বনতা নেরলোসুনি জোপাং থাং পুয়াবাং কালিদেত নাংজি সোশ্যাল মিডিয়া লং ওবে কিমিয়া তুম পেন মেথাং জুংজুং আলাম টিকটক ও এডেট সি আকেমে আথেমা কমানে নাংলি ফান নাংকিপা সুংজি পুরা কিমাং ইয়ে আবাংকে সোশ্যাল মিডিয়া আকেরাপ পেন পেনাং আন নাংলি পুথাক আলাম মাতে ইনফরমেশন নাংকাবির দি দুন আতুম তা দোজি বাং নাং পারো নাং পুরা আজাদ আলাম আরজান হেহুইতা মাথা কুনকে পেন সোশ্যাল মিডিয়া লং কিপি প্লুম আপট কালি আংকুর লাপেন আহক আলাম চিনি পামে মে পিন পেন লাপুসন মেন মেন কেতক হাম হাম লাপেন কেলো হাম হাম আজয়নে এলি তুমা খেই আতুম সিতামে পেনাং আন আকিসুং ফোনাংল হালাসং বং কাং থিলাং সোলাম কি লংনিত আরাই মানাই তেরাং পুয়ারং আলং ইনুত আনিম সোপি আপ্রান কাছে এন্ডেট কার্বিয়াং লং আরলো কিদামতাং নিংকান সুরিনিরা কেথম নিংকান সুরিনিরা ফ লাপেন নিংকান সুরিনিরা ক্রিপ্লিয়া হুট খেই সোয়াং বং কাচারবো নাং আহুট পেনাং আনলাকে সোশ্যাল মিডিয়া পেনসি আমি আকার পাথে ইদুনলো লাসি কাইকেতা ওভি কিমিয়া তুম পেন লাম কানিংজে দুন মাতে কমেন্ট কি পিদুন মোহর কি পিদুন নিং কে হাং আলাম থে কাজে পাকলাং দুন হে হুই চেরে পিক নাংজি খেই লংরি কিমেসেন জি আফান আজাহাক আহর মু ইলি কাচি দ্বীপ কাচি পাতুলা পেন

0: edu joy tek ta ahut pen ke akenang sot la so alam the non ki thurmi ove ki mia tum ta kachini akenang sot la so alam kachini wang ve la pen adde kachirim re ke matha ke pang ching che det ajoy ne kisung katora mithangalong nang le det the kirip alam the la pu ik hen lo social media la ke ke me la pen ke no sita me do la si ove ki mia tum pen ko pi alam si ke lang jima la pen ko an si ke lang nang jima pura kachichini akenang sot api apo tum pen sita me asomara tum la hai huyason akele kirimdun kehno puthak chithan pon nangji ove kimia tumpen kupipi a website lapen ason si kelangma puta lang chari dun nangji ove kimia tum aphan ke pachere thekjia phan pura school college ke charli along alu along sitame social media akele ke np ga puthak akeno alamte ke tok pon lakia kenang sot ki jutsi nilihin pen kanje kangtung lake lapu henlo social media pen apot pirthe amunit atum aphan ki do kedam ke চৌকি জুন পেন চেংলক জ্ঞান সিতামে লং পনল লাসো অ সোশিয়াল মিডিয়া পেন মামাৎসি পিনি পিরথেয়ালং অংদুং আউবে কিমিয়া তুমা ফান সিতামে কাহেনো আতোয়ার পেক্লাং পনল লাসি ওবে কিমিয়া তুম পেন চেরে পিক পেনসি সোশিয়াল মিডিয়া আফান ইলি আকেরাপ এন পনাংজি লপেন জংজুং হেলংরি আকেমিয়া ফানসি ইলি মাথা পনাংজি
1: লাপনাপর নালিতুম থান পারে আজাই মেকাং ডেঙ লং পেন সোশ্যাল মিডিয়া লাপেন ওয়ে কি মিয়ে পুথা লিপসন রং পিপেন লামজল কে থান আর জুগ লং টাংল লাকে আকাশবাণী ডিফু
2: কার্বি জুতাং আসং সং আলুঞ্জির ইজির দো আলুন কে কারদম ডেং থা ও কার্বি আন লবং সলঞ্জির কে তকবাং হারসিং ইংটি কার্বি রিসন মিশরং আজে কেসেং কে চেংসি কে ফারুক্রে সিরকেব্রা থ্রক্সি কেব্রা ফ্লিয়ানিং কান লাপেন কাতালন কে চেং কে ফারুক্রে সিরকেব্রা থ্রক্সি কেব্রা ফোয়ানিং কান আদিম বাংকে ডিফু কার্বি ক্লাবালং কে চেংসি কাতালন কে আর কয় জিক্লোনি ফাইং কয়রা থ্রক্সি পেন ইন কয়রা সিরকে বার্নিয়ান হালা বংশ হোদ কার্বি রিসর মিশরং আজে কিচিং সিয়ামাই ফুকে জন সিং তেরাং লাপেন কংচন বাংকে রয়িংহি কার্বি রিসর মিশরং আজে তারা লাংসলং কি বিচেংকে ইং কয়াংডেং ফারুক্রে সিরকেব্রা থ্রক সিরকেব্রা ফ্লিয়ানিং কান কাতালনকে থাংথাঙা চেকলুনিফাই ক্রে থ্রকপেন ক্রে সিরকেপার্নিয়ান

بازار میں نیلی کا بن کے چلے ارے میرا سنت لہرے ہے ارے میرا سنت لہرے ہے دل کا بازار ہے ارے میرا سنت لہرے ہے ارے میرا سنت لہرے ہے دل کا بازار میں نیلی گگن کی چلے بازار میں نیلی گگن کی چلے میرا سنا دکھ لے رہے میرا سنا دکھ لے رہے آپ نو تار مانے نوٹا پندرہ দের মারা সময় হোক আরে মেরা সোনা দেখলে রে ও সকলি লড়া ছোয়ালি আপিলে এই মাদক মাদক আলকে বুঝ রে এই এই এই এই দিকে বা ইয়া না এই দিকে বা হ্যাঁ নিয়া জায়গা ছিনি না ভাই দাদা দাদা দাদা দাদা এটা সারা দিব চুপ থাক চুপ থাক হ্যাঁ ইয়ার জায়গা চিনে পাই এলা এলা এলা ভালো হই রে চুপ থাক হ্যাঁ

0: আজ পুনরায় এবিসি এবিসি শুনো। ও তোমরা কি স্যার কখন তোমরা
1: কি স্যার
0: কখন কি আও এবিসি এবিসি শুনো। দেখো মা তুমি করে দেখো মা বলা চাপন সে চাপন সে চাপন সে চাপন সে চাপন সে
2: বারোটা পঁচিশ সময় হয়ে গেল।

0: কৃষ্ণ কৃষ্ণ প্রভু, রাতে একটা ভালো আছে, এটা দেখ কি হব কৃষ্ণ কৃষ্ণ প্রভু।
1: Yeah, so it came, but it's not.

0: Kardom, Nelimen, Sami, Lars, Im, Hansepi, Pini, Neli, Nangli, Tumpen, Kachetan, Namji, Lake, Him, Adukpen, Kosonsi, Kiklem, Nantima, Lies, Nili, Chetan, Damingtu, Atema, Iliarlo, Somar, Tumta, Hem, Arlo, Do, Kokpen, Kupisi, Poisa, Kipavang, Aversai, Kiklem, Nantima, Lies, Nili, Chetaningtu, Lassi, Him, Adukpen, Kupisi, Klem, Mima, La Nili, Tanpo, aprang si la ke hi maduk pen kek lahai huis tame bonai me la pen kaprek kaprek biskut lahai huis tame bonai me kurma la pen nemki anparta bread lahai prek jam ma biskut bonai pen elitum along kaprek kaprek adokana longs tame order churi dam nang po la pen ke order jong si do pulote elitum kicho supplies me supply long la pen ke supply pen penang an Ali long, la pen mitang sumar pan, chelana ilo. La si iliarlo sumar tum, hem tod lun pen, la hai clem lo pulote penang an, kam vang, la pen akimi pan long. Pini lan si, nilinang litum pen, chetandam chotpo, kardom.
1: La panapor nang litum. Nililamjur ang deng along pen, lars im hansi pipen, alang lilamjur, arjig long tang long. Adunthu sor lo siang tong ajai megang deng along pen kiphir kithaka putha radha teron pila pen hevelin timung piang bong chihu chiput arjik sena
2: pini sor lo siang tong pajai megalong kiphir kithaka na thu karbi sor lo tuma siang tong ko an thema laso putha ka chithan jia phanpura karbi soar luang bong pegithak thekser lapen pegithak pena jok hem tunalong ka charchak dun lapen alle ka chipadu I alon du jot abang phia phansi pini ne tum chu phapon iklo alang li ke sang pira dha teron pi phenlo alang li non mamat birla longking hia rong along si du bom lapen peri githak asim ki mesena jok se alang githak a peri haning ki dok abang du u asom se thek tam long la so jok si alang hem tun ke kulat asom se chiman lo La si pini ke alang ki klem ki dam peki thak apu thak la pen peki thak pen kachu jor kachu lang pen ku ana le chipadu ithek ma la so putha kachi hu chipu je phan si chu phapon iklo la se ka prega lam chithanam de prang radio kar jora da tuma phan kardom pajir lo la pen nang phan chitam me kardom nang pajir lo ke hai pi kardom
3: kardom
2: tang te nang kunna si peki thak ka charli dun ma la pen comment tu pen sen peki thak ma la so putha radio kar jora da tuma phan chithan ji ma
3: kalang আহকলো নীলি নীলিমেন কে রাধা তেরন পি নীলি কিদুকে বেরলাগেত লঙ্কিং হিয়া রংসি নীলি নন মাতকে কেদু লাপেন নীলি পি কে থাক চেং কে কে থাক চেং কে নীলি বিহেক পেনল নীলি আর্তা নিঙ্কান ক্রিপ হ লানসি দোলা স্তামে হালাসুহুত নীলি স্কুল লুন বমহুত স্কুল ছুটি দেতল পুলোতে নীলি পাইতুম ধেরাং কে থাক along pensi nili langdun po daksi untik do dun po langdun po la so pena phisi nili nili pai atum ke thak ahon si ke padum tang pon en pon joy si ha pong rep na thu si nili alat nili pai tum ke thak ason thot nili kiran ka chong hudam ke thak ka charli dam la puson pensi nili ke thak ke cheng la pen aphi da phi da bang ke nili la pusi থাক বম লো আইডিয়া তা দো বম লো আফিদ আন বাংকে নীলি পায় তুমতা নাং কে থাক জি নাংলি নিং হাং এ হাং ও লে পুলো টাংতে নাং আকিলক প্লেন থাক থাক বোমাশি নীলি ফান আসাপ ও নাং রান পিল জামরং সি নাং নাং পাঠাকলো প্লেন আন জামরং আকিলক সাইডে সি নীলি ফান নাং পাঠাকলো লাপেন কে আফিদ পিনি থাকল আফিদ মেকাবে আসন সি নীলি ফান নাং পাঠাকল লাপেন তা নীলি পাতাং পিল থাক লাপুসি নীলি থাক বম থাক বম থাক বম থাক বম ল আনকে আহি সবে হাই তা চারলি দুন ল থাক ল অনকে আফিকে কেনা মাতুম তা ভাং ল হালা সুহুটকে আদর কে সো নাই ল নীলি বিহেক হুটকে থাক বাংকে ফারুকে থম আদর তা অনকে ফারুকে থম পেন থাক পেন নন পু আনা বাংকে নীলি থাক বম লো লাপুসি স্কুল লুন বম হচ্ছে তামে নীলি এইট নাইন টেন হতাল পুষি স্কুল ছুটি দেখলো পোতে নীলি নহকটা দাম দিয়ে পথ হেরাং থাক

0: আনকি নাং নে নাং মিথাং চেপা দুক পেনলে ক্লেমন বাঙা কেরাব নাং নিল আর নাম সি ইতুম ফানকে নাং রাব দুন মুনিরা কেরাব আং পাঠা আর নাম ইতুম ফানাং কেরাব সিকে মি পমা সি নিলি না হক সেথামে পাতে বকবে পেন বাং আকেরাব আবাং নন মাতকে নিলি ফান আভিলা
1: কালা নামে থাংসে চেপা তুক চেপা রং পেন সাফ্রাং দাম বম লোপসন লমা
0: লাবাংকে নিলি নিলি মিথাং পেন কাই সিতামে নিলি মিথাং পেন মো লাপু আকি পিতেল কে কাই তা নাং জি মানে আজাদ রকম লে ক্লেম পুসিতামে আকি পিতেল আবাং আকে নাং সট পপসি নিলি কে কাই তালা আর জন শিলং নিলি জর্দে সিতামে আহন কে নাম জিয়া ফান বাং কে কাই তা চি বিবেক লাপসন সে নিলি মিথাং হিন পেন সি চি বিব
1: কালা চুরোপার পিকল লসবথা নাং ধান পাজির মিয়া পট তাংতে মো পেন নাং নাং থান লচিক্ল জন পেন সুরি থম ক্যাপ আন আন আহুত পেনতে সুরি ফ্লিক ক্যাপ আন আন তামে পেগে থাক পেন লং লক তেতি পু তাংতে লাহাই উসুমার কাছে লাং ইয়া লং কো আনা না কে রাপ নাং থে দুনল
0: নীলি বাংকে পেগে থাক পেন লক সি নীলি সোমার কে বাহিনী দো লাই আকলেং বাংকে নন বিএ চার্লি বমল লাসি লা বিএ চার্লি টক আনসে তামে আলাং আসার বরা ফান বাংকে লা সহি না বাংকে নীলি হাং পনি গেদের লা পেগে থাক পেন লক সি বাহিনী ও সোমার ফানসে তামে নীলি লাং বন বমল
1: কালা
0: পসন লংকে হালা কি বিয় বাংকে ডাক ডিফু ডন বাস্কু সিগে দুন আলাং ফান বাংকে নন ক্লাস সেভেন ল সিতামি আলাং আসার বড়া ফান বাংকে পাশিক সাক পান পেডে ল
1: কালা
0: পেকে থাক পেন আপদ সি
1: কালা আচুর পিক ল এ তাংতে পিনি সো আর লো তুম ফান পনাং হো কারবি সো আর লো তুম ফান কুপি আলাম সি কিফির কি থাক আনা থু নাং লাগি থান পন কাং তুম ল
0: আলাং ল লা ইলি সো আর লো তুম বাংকে আনু তিন নামাতকে ঠেক এদ এদে তাহাই পুসিতা মে নিলিয়া আকে মাং দাম নিলিয়া কে থান কাং তুং আবাংকে ইলি সোয়ার লো তুমসিতা মে আহেম তু নালং পুসিতা পিনসো তুমালং মাতে এহেম আসর লং কাছেরাব দুনজিয়া ফানকেল হাই বাংকে ইমে থাঙা কাম ল পচি ইলি কে ঠেক কে নাং সত লাপেন কে চারলি কে নাং সত আপচি নন ঠেক নাং জি লাপেন সি ইলি সোয়ার লো তুমকে কিফির কে থাকে কে নাং সত আপসি কে ঠেক থে তুমসে তামি চারলি পুলো তাংতে এহেম তু নালং আফান আকেরা পিনাং আন্দু পুসি নিলি থানিং তু লাপেন সি ঠেক পোসন তাংতে আনু তিন আহেম তুন তিন আহেম আসোয়ার লো তুমতা লাপুসন আসাই আকাপ্রেক কাপ্রেক পেনে গরমেন আসা কুড়ি ইংসি লং দুন দে দেট পুসিতা মে লাপোহাই হেম তৎলুন আকাম ল পচি লাহাই বাংকে ক্লেম আসনতে মেসেন জি লাপেনসি লোলে ঠেক পুসিতা মে ইলি সর ল কাম ল পচি কি ফির কে থাকা বাংকে কে ঠেক বেগ কে নাং সত পুবাং সে নিলি পাচিনি তু পে কে থাক ঠেক আল লাকে টাঙ্কা কে বাং দেটলে কে ঠেক নাং জি লাপু আবাং কালি লাসি ইলি তুম কার্বি আজুতাং জুবাত কেছে পাবির বেদে জি কে আফানসি লাবাং সি ঠেক নাং জি লাপেন কেছে পাচান জি আফান পুসি নিলি মাথা দাম লাসি কাদু কাবে সেটা ঠেক এট আসন্তে পুসি নিলি হি না বাং কে কামাথা
1: কালাং লো নাং চুরু পিক লো কে নাং সত কে সোয়ার লো লাপেন উবে কি মিয়া তুমা ফান পে কি থাক পেন কোয়ান আলে দোমা লাপেন কে জুতাং জুবাত আলং কাপাং চুদুন সুতামে সি কাছে রাবদু নাবার সাই পুনাং লেগে থান পন আপর নাং লিফান আকিরু নাং পিপার পিক ল এ তাংতে পে গে থাক উপ আন আপর এন মা থান চি মা
0: থান জি পে গে থাক আবাং কে ইয়ং সি ইনিং কে হাং কি নাং ইনিং কে হাং কি চে পাপ্লেং পুলো তাংতে ই অক ফান্তা এ চে মাথা থে দেট বেন সি থাক দেট পো আনি সি আলং লাপু সিম্পুলি আমাং পেনি হাই চি বি এট লো লে পুলো তাংতে আনি সি আলং ইপা লাপেন আর্নি পেন আর্নি লানন নসন বারিখা পর হুটকে পাকনি আন কে থাক উন বলো টাংতে হালা সুহুত লান কে থাক আহুদা বাংকে আজু পাকনি আন থাক জি বলো টাংতে আদাব ছয় বাজি পেন থাকল বলো টাংতে দুই বাজি আন এপাক টাং প লাস ফিট পেনতে আকো আপা কাপ্রেক চেং লো বলো টাংতে লাপু আর্নি গাং সাম পেনে কাম হেমা কাম কাছে ক্লেম আজাদ কাদু কাবে পেন ফির লো প্লো তাংতে দ আজু দশ বাজি আনলো তে আকুই পাক তাং পো
1: লাগে আপে কক দেট লাপু লো মা মাতে লা আ চয়া পেন পেন লো মা
0: আ চয়া ফান কে আবি আ চয়া ফান বাঙালি লাপু আপে কক ই পাক ভেট

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতার জেগা কেথানবাং নিলি বন্তি টিমংপি ব্রহ্মপুত্র আলাংর এফান কাপ্রেক কাপ্রেক আহি নাজার কান কাপেমান পনাফান লাসু আংকাং লাং কেথে লাপেন লংলি কাংরাইয়া কেসুঙ্গা পিছুন পনাফান ইউনিয়ন সরকার মাথা মুঠি পন বমলো পাতুমি গুয়াহাটি আলং কাপে ডোকপনাকাং তুয়াং ডেং ব্রহ্মপুত্র বোর্ড আমে কাচাতং আলং সি লাসু আলাম থে দেংলো ইউনিয়ন জলশক্তি আহি নারপুকি ডো মিনিস্টার সি আর পাটিল কাচাতং ডোন বাং সামে আলং সি আলাংলি পাটিল পাচে টাক পনলো ননহেডজং ইউনিয়ন হেমরিত আহি নারপুকি ডো মিনিস্টার কাছে পামে ফু পন পেন কাপি টোপন ইসি কাছে টং আলং তা লাবাং সালাম থে চিংবাই পনলো পুটা আলাংলি পাটিল পাচে নিলো নন পেন কে ব্রহ্মপুত্র বোর্ড আলং সিকিম লপেন ওয়েস্ট বেঙ্গল ফান্তা পার্লুপন পু পুটা আলাংলি পাটিল পাচে নিলো মে এলং চেতং ডুন সি ইউনিয়ন ওয়াটার ট্রান্সপোর্ট আহি নারপুকি ডো মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল ব্রহ্মপুত্র আলাং রয় আঠাক জল মেট্রো আবার সাইটা পাংচিং পো পুসি পাচে থাং পনলো গুয়াহাটি জগজাক ডেট ফাইক্রি নেপক্যাপ আর সুপি পেন লাসু আবার সাইকা পাংচেং পঞ্জি আফান ইউনিয়ন সরকার মাথা মুন্ঠি পনলো আপ্রাং সি আং ডেং আলং গুয়াহাটি আলোক শ্রীনগর পাটনা বারাণসী অযোধ্যা লাপেন প্রয়াগরাজ আলং সি লাসু আবার সাই পাংচেং পনপো আদুন্থু তেজপুর লাপেন ডিব্রুগড় আলং তা বাংসু আপ্রজে কাপিচুন পন আফান লামথে ডেং পনলো রংসপি আং ডেং লাংরয়াতওয়ার আফান ন্যাশনেল আং ডেং আন কাসার্ভি পন আফান ইউনিয়ন সরকার পেন ন্যাশনেল জল মেট্রো আরন সুরিহিনী রায় কয়রা ট্রক আফান ইন্টার মিনিস্ট্রি আলং কাচেংবাই আফান লু কেডু পালি দামতাং লো পুসি সোনোয়াল নিংজে লাপেন পাতুমি কাচাতং কি কিছু না কাচাতং পুসি মিনিস্টার পাচি নিল আসাম জগজাক নিহাং নিতুর পেন বিপান বিজন লাপেন কি ফির কেথাক এশিয়া সং আতুম পাতুমি প্রেসিডেন্ট সাং পি দ্রৌপদী মুর্মু আফান রাষ্ট্রপতি ভবন আলং চেতং দামলো প্রেসিডেন্ট সাং পি দ্রৌপদী মুর্মু কি ফির কেথাক লাপেন বিপান বিজন আসং আতুম পেন চেতং দুন্দেট আফি আলং লিতুম কেথে কেরি আকুন আফান চুরুপনসি আলং লিতুম আন সুসি কাচিংথুর পন্থেক জি আফান আকেরাপ কে পিদুন জি আফান কাচারাপ হামফাং আফান চোফা পনলো স্টেট আলং সাই পেন কাছি উপন্তাং সরকারি আসাই খিয়াতুম আফান পেনশন কে পিপন আসাই আলং কাপাদের পনপিডেট জি আফান সরকার কার্শিক আকেং কাম ডেংলো সাই পেন চি উপন ডেট আফি আর্জি কে ডিং আফান আলং আলং দামসি চার্টিং দাম দি ডেট নাং জি আফান সরকার কে সোডাক আকেং কাম ডেংলো পশি চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোশিয়াল মিডিয়া আলং পাচাটাক পনলো লাসোয়া টিং কাপাঠিক পন আপর পেন পেনশন আসাই পিছুন পন পে ফ্লু তাংটি আর পু কিডো আসাই খি পেন দিহীন আদায় এন পন পু পুসি সরকার চেপারাইলো জাকংপি কামাখ্যা দেবালয়া আলং কেবাং জীবসিক নি ফাইং কয় রাহিনী আর নিপেন অম্বুবাসী আলান পেডুপু দেবালয়া কাছারি পন কাপাচিনী পন আটিং নিফাইং কয় রাহিনী আজু পরফাই সিরকেপরা মিনিট নেরকেপরা সেকেন্ড প্লিকেপ রাহিনী আলংসি অম্বুবাসী পাংচেং পঞ্জি কাপাংচেং আফিজং কামাখ্যা আজার কান কি কার্ডম কার্ডিয়াতুমা ফারমান ইংকির পন চেকপু ওসিক নিফাই ইংকয়রা কেথম ইংকয়রা প্লি লপেন ইংকয়রা ফ আন ইংকির চেকপু ওসিক নিফাই ইংকয়রা ট্রক

আনিছি পাংথিৰপন এটা ফিচি জাৰখান ইংপুপন পিজি ন নাদিহু অম্বুবাসী তা ইংসামজিন পেন কাপিচুন পঞ্জি আফান কামাখ্যা মন্দির কাচারি আতুম কাচিং ভাই পেদুলু কামাখ্যা ধাম অম্বুবাসী মেলা পুঠাক মিনিষ্টার অজন্তা নিউ কাচেপামে ফুপন ইসি স্টেট কাপড়ে কাপড়ে হামফাং পেন কাচেতং তা দুপন তাংলু স্টেট গভর্নমেন্ট পেন সিকাশুরি কুরুর ইসিরা ফারুক পিরা ফকেবরা সিরকেপ আতঙ্কা কাকরস পেন গুয়াহাটি আলং আরভি আলং পেন আকিসং কে খাং পঞ্জি আফান শিক পন তাংলু জিআইএস কে দুপেন ল্যাং কাপে দাম লাপেন আরভি আলং কাপে জুমপন আফ্রজেক্ট আজকপেন গুয়াহাটি আফান আরভি আলং আকিসং পেন কে জগওয়ান আরং সুপি কে কিম আফান মাং পনলু সোশ্যাল মিডিয়া আজকপেন চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলাসু আলাম থেপাচে তাক পনলু রং সুপি ল্যাং কেঠি আকিসং কে থিরক্লং কাপিচুন পেন রাত আতুম আকাই রেংডক রেংনি আপেমান আফান স্টেট গভর্নমেন্ট চেচাকলু পুসি আলাংরি ডক্টর শর্মা নিংজি ইউনিয়ন সরকার পেন দিহি না নিংকান সুরিহিনী রাইন কয়রা ট্রক ট্রক্সি আসাম জগ জাক নিহাং নিতুর আংকাং আলং ন্যাশনাল হাইওয়ে লাপেন আরলো কে কিম কেরাং পন আফান কেডু থুলাং শিখা সুরি করুর হিনীরা আতঙ্কা পেচন পনলু লাপেন তাই রাফি বাংসু আংকাং ন্যাশনাল হাইওয়ে আং দেং আলং কেপি পন্টাং আতঙ্কা আফাই কে শিখা সুরি করুর কে থমরা ফারু ফ আন বাতলু ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট লাপেন ন্যাশনাল হাইওয়ে মিনিস্ট্রি সিলু কেডুয়া জগপেন বাংসু আলাম থে পাচে তাক পনলু বিয়ার টাকান সিখাং তং নিকলু

ලකේ ආකාශවණී ගුවාහටි මහබහු පිනිගේ අරුණිපයි ඉංකොයි තෙලඟනි කර්බෙන්දෙන් ලොන් නිලි බොන්ටිටි මුම්පි කඩොක වියපන්තා කාඩම් පජිර්සි කර්බෙන්දෙන් පුත ඩං පොන්තුලෝ කර්බෙන්දෙන් කිවන් මීඩියම් විපෙන් මිටාර ෆරු ප්ලිරා ක්‍රීසිරා තබොරා ෆෝ කිලෝ හර්ස් පෙන් ফারু টক্সিরাইন করা সিরকেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডল আদুন্ডুয়াং ডেংডাম দিয়ে প্রাং পিনিয়া সালাম থি আর্জিক সেনাং পিনিয়া সালাম থি আসু আভি আপ্রাং আপি থাক মে মাতে আকাম তাংতি আকু সি আনিং কারং কাচি পি পুয়াফা লাম থে কিমান পেনান্দু দে আকু সি ওকার জাং আতুম কি এজাত আপি জির ইক পু จะถักโปและเป็นนันดูกอกระอาสูอามาหังเทกลุติฮาลาสูจิรอีกเป็นซีจิบูอีผิดโปบางส่วนล่ำถีเป็นอาจอกมัวพีอาพันปุราจัดอาหอรมุตาจิซิกเมกและเป็นอาคำเพลงเปลียกคู่เป็นตาอันนิงอารงกับจิปิเมกว่าพันซีกิพุดามาล่ำถีปิญญาสารล่ำถีละปานเห็นโลปีนี้แกทลังอันเนี่ยปวดสิลูนังเด้งอะลงอังเด้งจารีบังดิ้งแกหางอลุนจิรเป็นอสนสนอลุนจิรอาร์เจกสนังปีนี้อังเด้งจารีบังดิ้งแกหางอลุนจิรเป็นฝรั่งเศสอลุนจิรอาร์เจกสนังกิลุนจีมงคลสิงครูอลุนนั่นเทมันดูตาอเวกังฮอนเนปาน

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কে মে কে বানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দঞ্চজ্জি লাহেনল এরং আথেংপি চর লুটে রংকেপ আথেংপিয়া রং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটে পেনাপকে থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইতপো নাংলি তুমকার বিংদেং কার জলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার বিংদেং প্যান পুথত আদুন্থু আংদেং চারি বাং নিংকে হাঙালুঞ্জির আর্যু জে প্রাং এসন কেনাং সদা বীরতা আর্যু এসনাং ওরেঙা বীরতা আসাম সরকার পি ডাব্লিউ ডি আহামফাং আলঙ্কা পাপ্লেং পঞ্জি ফকে ব্রাকে থম জুনিয়র ইঞ্জিনিয়ারিং আংহয়দু ইলেকট্রিক্যাল বাংসোয়া পুথাক আসাম লোকসেবা কমিশন পেন কাচনিংরি আলু হাং পন্থাংল বাংসোয়া আংহয় আফা নংনাম চেকলই জন আলং সেকা সুরি ক্রিপ লি পেন সেকা সুরি ট্রক্সি ক্যাপ আলোকত সেকা সুরি নেরকেব রা ফারু ট্রক্সি গ্রেড পে লাপেন কাপ্রে কাপ্রে বনাস্তা দুজি বাংফুয়ারটা নিংকান ক্রে নেরকেব পেন নিংকান প্রিকেব আং বংশী দুচটাংজি বাংফুয়াটুম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আং দেং আলং নিংকান কে থম কাছারলিতাং ডিপ্লোমা দোনাংজি আং তন আলাম থে লাপেন কাচনিংরি আফান ওয়েবসাইট পি ডাব্লিউ ডি আর ও এ ডি এস রোড ডট এ এস এস এ এম ডট গভ ডট ইন হ্যালো কাচনিংরি আফান কিজুত সি নিফাই কে ও সিক নিফাই ক্যাপ হ্যালো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আলং বাং সুরি ক্রেসি রা বাং ফারো ইসরাইং করে ট্রক্সি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আং হয় কাপাপ্লেং পঞ্জি আফান কাচনিংরি আলু হাং পনতাংলো নংনা মাতাঙ্কা কিচেং আকোকে সেকা সুরি ক্রে সির ক্যাপ রা ফারু ক্রে সির ফারু সির ক্যাপ লাপেন কাপ্রে কাপ্রে বনাস্তা দোজি বাং ফুয়ারটা নিংকা

লাপানাপ নাংলি তুম বারি রং ফারপি ক্লোকলা রাজ মঞ্জির স পালঞ্জির আর্জলং তাংলো আং ডেংচারি বাংডিং কে হাঙা লুঞ্জির কার্জলং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং প্যান পুথর বাংস আং ডেং আলং প্যান লুঞ্জির আর্জেক সেনাং কে লুঞ্জি মেনসিং তেরন আলোনালাম থি চংথুয়াপি ওয়াংলিপো ততাংটি আর্জেক সেনাং

0: কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে।
1: লাপানাপানানাতম গুহাটি স্টেশন কার্বি আং দেংলা পেন বাই তাক পন আসান আসান কার্বি জাইমেক আর জিগলং তাংলা লাকে আকাশবাণী ডিপো জামেক পাই তাক পন কে এফ এম এন লং পেন মে ঘাস ফারু সিরা টক বারা সির কে লাপেনান পার্টা নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ লং সিতা মে লবাং সো জামেক নাতম আর জিগলং জি পিনিয়ানি গাসাম জামেক আংকুং লং নাম তুমাং নো নিলে বাবু ক্রুনিয়াং তো দাংতে জামেক আংকুংলে দাং পনি রুনাং জামেক আংকুং চেংসে ডিমসা লুনির্মিয়া জামেক পেনে চেং পনি রুনাং ডিমসা লুনির্মিয়া জামেক লং ননা তোমার ঝুঁক লং প হেমপলা কেরসা কিলনাল আলন লামতে পাইলো গুড়া তো দাংতে আর্জুক সুনাং

0: tel akdom dedicate bi nong lo puro dang te lage arni si porch pidet sa chok mane a hom do olo pudang te tamine liban non man ke a hom thong ke belang po si e hom long son si 5 minute check po mi so in king ke do ma ve ma athe pi jo enemy do pi jo la so episana enemy hedi ala antum dusmon la bangke hala teke mahar jong jiso jiso me at potum hedi a pi phan korpon bo popon det di nasilata langdunang ji lapen eson mangke wax mot mudu mane ingthana son in ki son la a komar lu mane a pijo homar lu chok po la phalang no lapte ti sang mana ram son chiplang po sek wang son chiplang po lo son det ti ti la si la check dun bom nang ji monitoring nang ji
1: kalang kalang ni nang churu iglo nang liphan tang ti ni li nang liphan puthot nang kar jugang tunga lam thela pu ikhen lo pijo ka pang reng a sai pen ওভি গিমি তুমি ফানাং লি গোপি থানিং তু
0: লাকে নিলি কে থান কাং তুং গেলা ল পিজো কে পাং রিং তামে ইসি আ এন্টারপ্রেনারশিপ মানে মানুন লাপেন গে পিজো কে পাং রিং পেন এমে থাং ফান আলি দু লাপেন রাত ফানটা আলি দু পিপসি রাত ফান আলি দো মা পুনে কে থান কাং তুং গে লাপসন ল পিজো আতুম কে ক্রস পলিনেশন আ কাম ক্লেম আলাং তুম কে খিটি কে ক্লেম তুম লং নন হানজাং লং পুনন সক লং পুনন বা থে সেরে লং পুনন ক্রস পলিনেশন হেডি আথে তমন পেন ল কে হালা তুম তামে আথে তো মানে ক্লেম অনুযায়ী লাসি বিজো তুমকে এলং আং ফার চো ফাং পো কপ্রেক আং ফার লং তো দাম পো কপ্রেক লং তো দাম পো লসন পালা আকেং লং হেডি তুম জাং প্রাং দোমতি লস পো লুম ক্রস পলিনেশন আকাম ক্লেম পোলোতাং তে লাকে ইলস বাংকে দু উপু মানে কে লং জি তুম হেডি পাঠে পাঠে উপু লপেন গে পিজো কে পাং রেং পেন ননজন ইলি আলাং ডেট লে লপু খুলি কাপড়ে কাপড়ে সামে তুম মানে ভ্যালু এডেড ক্লেম লো পুদাং তে তুম জ্বর লং জি বিস্কুট তো সেলাম ইমে লপেন এ ক্যান্ডি সেলাম ইমে লপেন গে জেলি তো সেলাম ইমে লসন লো হিয় কেক লুই সেলাম ইমে লাসি আলি দো লপেন চেপাং রেং উঞ্জি ফেমিলি তামে লা পিজো দেট লে পাং রেং পুলোতে লাগে পিজো লাঙে সেয়ারা টেং ল পুষি বাং চান বিপদ মা লাগে মেডিসিন কাম তা ক্লেম মানে ডিমান্ড
1: ইগলো নাংলি ফান তাহলে কে পাদু সে আকার জুনেলি নাংলি ফান আকার জুগাং তো এলাম থে লাপুই গেল পিজো কপাং রেং আসাই কি ক্লেম পেন নাংলি নাংলি ফ্রাং কো আনচি চার ইলো
0: নেলি পিজো কপাং রেং পেন ফিউচার অফ কামাথা ভিজন পাঠা মেক এলা পুজন হেলো কার্বি আংলং অলং সিতামি ইতুমগে ফরেস্ট ফরেস্ট আনি দুপিকলাং লাসপত সি ইতুম আন সুসি মানে এভারনেস পিপেন কি ক্লেম জি ভান পাচি হুং জি বুঝি নিলি ভিজন দো লাপেন নিলি মেথাং সিতামি নন বস থং কেপেন আরু আংসং না থুকে পা বাথু বম জি ফান বক্স ফারু মানে মেথাং ফান মানে পুল পিউর মানে অং ও সন হেডি লসন দু ও সন কচি মান জি ফান বর ইল আমি মেথাং চট কালি কার্বি আংলং ইস্ট ওয়েস্ট আদাং সিতামে আন সুসে অ্যাওয়ারনেস প্রোগ্রাম পন পেন পিজো কপাং রেং না পাচি হুং জি এ ফান পিজো কপাং রেং পেন আলে দু বুকে থান্ডাম মেক জি এ ফান বিয়ান এক্সাম্পল কচি প্লাং জি এ ফান জল বসন সি মাথা পন্ড ল পেন পাং রেং পাং রেং নাং পো লা পিজো কপাং রেং পেন নি পু সন সি লাতুমকে মাত্র কপিল আলাং চো চট লি মাতিদি পলিনেশন কাম সে বিশি ক্লেম লা বাংহানো আকে নাং সট নাই গে ইলিতুম রাত ফানকে লালি নিলি কচি চার ইদাম বা কেমাথা মেক ইজি গে লালো মেথাং তালে দো পো রাত ফান্তা থান লং পো লাপেন কার্বি আংলং সামে লসব পিজো আলাং পেন আনং মে বান পো নন সন কার্বি আংলং হানসো জিআই টেক কে লং সন সে মর্নি সিকে পিজো কার্বি আংলং পিজো তামে আং সং আন লেদুন নং জি বা লেদুন পো পু ইসি নিং গে থেদাম দো লাপেন ইসি আকে মাং দো লালো
1: কলা কলা ই নাং চুরো ইগলো নাং লি ফান পড়ালাম দো পট সে পিনি কে লে তুমলা দাগান লে রিবিক চেক ল নাং তাং তে পিনি নাং লিলা দাগান গে ভাং পড়া লি ফানা কিরো নাং পিলো
0: কারণম করবাং থে
2: রং রো বুজা মেগলং লাপানা পড়া নাং লাতুম পিরথে দাং পিজো আরানিয়া পুথাক লবং সোয়ারনি বেন পাই তন্দনসে পিজো গো পাংরে আ পুথাক আকে হাই টেংক্লং রং পিলা পেন হুট বাং হেলবেলেন তিমং পিয়ং বং জিউ জিপুর আর জুই লং তাং ল লবং সো জাই মেক পিনি সিনি রে তুম কিরা দা পাজু

0: Вот, তাহলে নাহলে তুম চেতং লক পেন নন আন নাহলে তুমা সোমার বাংকো আন হলা পেন নন কপি পিসি কে ক্লেম
1: ও
0: নাহলে থানজিম
1: না বাঙ্গে থানে গি নীলি সুপি আকলেং সি ল লাকে ফুডাং পুলোমেন লাকে হা সো আদুন থু বাঙ্কে লাকে কাদম পুল আকো লাসো আদুন তিন লুম্বর বাঙ্কে ডাক এ হালা নেম্বর সেরা আথাক হালা বাং পো সার্থে তেরাং হেম হাডাক সেলে ল আনকে নন আকি বি আতুম বাং হিনী দোলা লাকে নহক তা লিলে লাং সের ধুন পো বাংকে লাসো সে হালা পিনসো সো বাং তা লাসো সে বরেং আবার সাই চকলেম গে চকলেম বম ল সে তা আলু সো কে লাং পিয়াম দেলা
0: লালনি মেপি গেলাম লিখে ধান পন্থায় পর তাহলে স্যার লাপু নি কে থান আটেং পোলো তাংতে নাহলে তুমা সোমার নন বরেং কে ক্লেম তা দোলো লাপেন আহেমচি দুন তাং লাপেন আহেমচি দুন দে তা দোলো তাংতে লাস্তুমা ফান কপু সনসি নাহলি কেলা না মাতে কাপা চারলি লাহাই আপু থাক নাহলি থানজিমা
2: কালাং আলামাঙ্গে লাসন ল নীলি তুম চেপাথে সোমার সরল সুসি পাকলেং সয় লাসং বং পেন বাংহিনী সরল সুগে নাং চেবাই পিজুই বাং থ্রগং বং পেন প্রিয়ঙ্কা বাং চেবাই যাইল পেন কাবে বাং চেবাই যাইল সে কাবে সে আকলেং প্রিয়ঙ্কা বাং খে ডাক মাউন্ট কালবারি লং ক্লাস ওয়ান আন দি
1: ক্লাস
2: ও ক্লাস টু আন দেং হচ্ছি চেবাই যাইল যে আজুত সি কে পিনসো সু আমেন জি ওজারু কে পা না হার লাগবেন হা যাসের আদাম জয় তিতি পু সো কে সো দা চেলাংলে যার জেলা ওজারু আন কিরি লক সি পরে পা দাম পোলা সোমাত যাসের আপু ইর কক আমেন নন লাসো সো বাংকে ফরেস্ট রেঞ্জার ক্লেম বম লিং খান হিনি ল আমরা হামরেন ডিভিশন লং লাপেন আদাকাম সো বাসা পি পু বাংকে সার্থে তেরাং আতুমা সো আজুত রাজিত তেরাং পুপেন সি চেপা চর চেপা রূপ ল নিলি সুপি বাংকে কোঅপারেটিভ লং ইন্সপেক্টর সে ক্লেম লাপেন সে ধুন ফানা বাংকে নন সে বিটা চালা চা ববলা চেপা চর পারু বিয়ালাম বাংকে নীলি বরেঙ্গ বার সাই চকলেম বম হোত ভালো সুহতকে নিঙ্কান ক্রেসির ক্যাবরা থগনের ক্যাব জাংমি কে থম আর নিছি নীলি চাকুরি মানে বরেঙ্গ বার সাই গেলুত চেং লাপু ইং নাম কি খি এনাত ফরেস্ট ডিপার্টমেন্ট লং নীলি হাসতকে ফরেস্ট গার্ড সে ক্লেম সে ইহা ডাক পেন নীলি ক্লেম বম পেন সেই লা থগনের ক্যাবরা এসি নি ফাইক্রি এসি বাংকে নীলি তুম চেপা চর লং ল জানুয়ারি চিকলু ল লাগে আর কয়ে চিকলু লাসি ওসমার চেপা থেকে নীল তুম কিসুং গে দু থে ইং নাম আজ সি নীলে তা সাই কি দাম নাং কক
0: কালা
2: দীপু নীলি তুম হেম চকিম ল হেম চকিম পেন নীলি কর্তে নীলি মতি তুম ভান দা চেবান সি ডাক সি নীলি লো পচার লি ল নীলি তুমকে কর্তে বাংথ্র নীলি আকলেং সি ল আনকে নীলি দু না দাবা মাংকে ফিজিশিয়ান ডক্টর এম সি এখানে কালাং ল এম সি ল ডিব্রু গভর্নমেন্ট সিনাং পাস ল আর দুন্থু নাকাম সু ইং ডেঙে থম বাঙ্গে লাগে পলিটিক্স না সেই ক্লেম সে গে দামটাং ফুরুনহিনি এম এস সি ই এম দা চেমান ল মালম সু নিঙ্কান ক্যাব ল লাপেন কে দামটাং নন ক্লেম বম খি বম এইটিন হাওড়াঘাট এল এ সি আলং এম এল এ ল কে আরাম সু ফ্লি ইং ডেং ফ্লি বাং পেন ইং ডেং ফ লাতুম লংকি লাপেন লংসিং কে আটা আপর পেন গালি সি লাতুম চেবাই নাং জইল পিউঠে পেন চেউ নাং কলো অসমার আতুম কিসুং কে বয় কে দুক পেন চেলানা নি লাতুম তা কাদ্দু গবে কোর্টে গদান তা পু চেরাপ চেতু সি লো পচার লিলো লংকি অসমার বাং কে ওরেং বার সাই লং রাইপ ল সাব আসু সু পু চোরেং কি রেফান আনকে ননা কি বিসি বাং কে মোজা সিং রং হাং পুলো লাগে সেন ফুলুনি সেন্টার অলং মিউনিসিপালা চেয়ারম্যান ক্লেম বম খি বম সে ওসমার তুম গেলে তুমকে ওরেং আবার সাই নন তা লং লেলা নীল তুম চংদার চতুলো পেন সি লো চার লিল নীলি হেম নীলি হেম পেন নীলি হিকি সি চেবান বে নীলি হো লোগা পর হি গেবাং হুট নীলি নিঙ্কান ক্রেস সির ক্যাব রা থ্রকের ফ নিঙ্কান কে ক্লাস এইট লো দীপু গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল লং নীলি গেবাং হুটকে নীলি তুমকে নীলি হাজিরা ল আর সি চংদার মজে সে কাকে থম কালি দেড় টাকা বেলা নীলি

আসামিস লামার জান আলু নিজা মেঘ লংপেন কিপা দোষী আর্থিক সুনাং জুবিন গার্গ কে লেন আলু নিলাম প্রতিদিনে লামার জানমেন থাকে রদর সিটি

0: mi piklo doctor na ki thanda malam thi ilitum pokang si laso akisu putak stamil mopen ta ilitum che thanda miklong lo kosan ben si kisu ka chulong ma lahai putali tum angton pen da che thanda miklo nona bang ke doctor ilitum che thanda miksinang laso pokang sir pen kachipa meji lason asai doma
1: do non kachipa meji pu bangke itum la prevention pusi buram lo kosan si pong rai ma lalo la diarrhea kiman ke lake kichu pen kichun pen lason pen si kiman la si hala kichu ki jun ange iri chong si chipang thir vet non son osomar dum handa barpi barsu duet pra champa me sala cha sabun pen champa me non son kichun alang mokhara pasu etsi ako pang sam thusi la si ki jun anko ansam bu choche la hai lu bolte itum pinang ande diarrhea pen chipa me unji
0: kala
1: মানে ডায়েরিয়া তা বেক্টেরিয়া পেন্দা কিমান দাদো ভাইরাস পেন্দা কিমান দাদো প্যারাসাইট পেন্দা আমান দাদো লাসি লাহাই পেন চিপাং রাই পুলোতে লাগে কসন সি ইংথির ভাবে তুম কি চো কি জু লাহাই চিলাং লো পুলোতে লাবাং ডায়েরিয়া পেন চিপং রাই মে আঙ্কো ইসি নন লম ইসি ডায়েরিয়া কস ইথেক দাম তো রোটা ভাইরাস ইসি রোটা ভাইরাস ইনফেকশন লতা ওসমার্টমান ডায়েরিয়া কপমান ভাইরাস লোলতা লো ভাইরাস ফান নন কিপার এম জি ফান বা বি ফান লাপেন চিপং রাই ফানকে ইতুম লং ভ্যাকসিন দলো নন সন লাসো ভ্যাকসিন বাংকে নার্স তুমলা ইমিউনাইজেশন কি পি হুসি লাসো ভ্যাকসিন পিপ লাকে রোটা ভাইরাস ভ্যাকসিন পুলো লা কি পি কে সিক্স উইক্স টেন উইক্স লাপেন ফোরটিন উইক্স লাসো আহুসি লা এ এন এম তুমি সো ভ্যাকসিন কি পিজি লাসো ভ্যাকসিন এনলো পুলোতে পিনাং ভাইরাস কিসো চিপা মেউজি মানে লা রোটা ভাইরাস নাই নিরলো বলতে লা বাকে ভাইরাস তা ডায়রিয়া তা আসাবো সুংচেত মানে আবিসি চেত
0: কালা মে পিকলো ডক্টর তাঙ্কে ডক্টর লাসো পকাং সির কেসো মুনি দা তুম চলংলো মাতে ও সোমারা তুম লাসো কেসো চলংলো বলতে ফেরে পিক নাং জিমা মাতে কুপুসন মেন সি লাসো কেসো চিংরাই থেক নাং জি নাংলিহিন বেন থানাম ইক জিমা ডক্টর
1: ফেরে নাং নে সামে কাচিরে বানাং ককলো নন চিনি দাম লোল তুম ডায়রিয়া বলতে ইবাং পেন ল্যাং পেন ইংটি সি দাম এটি
0: কালা
1: লাসো ল্যাং পেন ইংটি ফান ইতুম আংকো থাপ দুন বম বা জুন দুন বম লাপু পেন ইবাং নং বা প্লেং দুন বম বলতে লাগে থাং আলাম কাফেরি নাই আলাম ওয়ে
0: কালা
1: আংকো পাংক্রে ওয়ে তা নাংনি ওসমার তুম পকাং সে পেন ব তোমন লাং নো সি পেন লাপু আহব চিথান জি তুম কারবি তুমগে আহব সামে লাসো হতা ও আর এস পেন পিনে বাঙা জিং বাং বা জুন বেড়াই লাগে এই তুমি যে থান বম্প লাগে আহ আহ পুজি তামে লা ডিহাইড্রেশন তো কক থাক লাসো লাসো পাশে আসাবো চিরে চেন
0: মি পিল ডক্টর নাম লিখে থানাম লাম থে তাংটে ডক্টর লাসো কে সো চলং লো তাংটে লিতুম হেমলং তা লাসো আকে সো চলং উনমা মতে টংসি কত বেন লিতুম হসপিটাল লং সি দাম নাংজি
1: কিছেংজি বাংকে জংসি ডায়রিয়া বাং সিরিয়াস ওয়ে মোপেন বুমোপ নো ডাই ডিহাইড্রেশন বলতে লাগে হেমলং দা চিলাং উন
0: কালা
1: আঙ্গো জংসি হেমলং ও আর এস লে আবে মেন মেন পুস্তামে জংসি আউ সোলে চুলাং চুবম দে লা চুলাং পা চুবম নাংপো
0: কালা
1: জংসি ডাল বা হান পিনি নি আলাং লাসন কি উবলাং লাসন লে পাজুন দা চক বা লিমু আলাং দা আসাপ পাজুন দা চক বা নারিকল জংসি হেমলে কিলং জয় কেবল তে লাতা পাজুন মে সেটামে লা ফ্রুট জুস লাহাই বাংকে পাচুন সেটামে পাচুন মে সেটামে লা সুগার পিদুন দেটা নেই মানে চিনি পিদুন থুথে দেয় নাকবো লাপু ফ্রেশ লাপু কসন মাকে সর লাসন পাচুন নাকবো লাপেনকে ও বেস্ট থিংকে লাগে ও আর এস লো ও আর এস কে নন কে নকটা লং লাসি আশা পেন এ এন এম তো ভাল লাগে ফোন চেথান নাম সেরাক রাখ লাগ ও আর এস বাং এ নাম দেয় নাকবো লাপেনকে ইসি এলাম জংসি এনেতো সুজংসি ডায়রিয়া বা পিনি লসন লং বলতে লাহাই সফট ড্রিঙ্ক বা প্যাকেট ড্রিঙ্ক লাহাই পাজুন যে দানি ইংকে গ্লুকোজ বা লাং বাং পাজুন যে দানি গ্লুকোজ আংসি লে পাজুন নতে লা শিক্ষা ও আর এস লোক গ্লুকোজ জোস তামে হলা বাংকে হলা কাপড়ে কাং টি পেন মিক্স তাং দো লাসি জংসি গ্লুকোজ আংসি লে পিলো বলতে লাগে ডিহাইড্রেশন বা মেমেলো লা ইলেকট্রোলাইটস মোমেন পুবম লা ইবাং আংটি দা চিপ্লেং প্লেলো
0: মে পিকলো ডক্টর নাং লি কে থানাম লাম থে আদুম চুলাম থে চিথানাম ইক সিনাং ডক্টর চাইল্ড হেলথ ডিভিশন মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়ারফেয়ার আহিন পেন ইনটেন্সিফাইড ডায়রিয়া কন্ট্রোল ফর নাইট বা পুথ

0: লাল সো কিছু জংসি চিপালং লেদা জি বা লং সে তামে আন সিরিয়াস ও আন দাম দিদা জি ফান কে লিজন থান বমসন
1: কলা
0: আবার সাইড ও লং সে তামে চিপালং লেদা জি পুফান কে লা ইরি বাং চিপাং থির ও নি যা দে চকলাম সে তামে মো নাং চিরো লাগে চো জুন লে পিনে পলতে লাগে বা সোমার ফানে কোচার বাগ দাম থুই পিনে বুঝতে তামে লাগে চিপাং থির এসি লা স্মার্ট মানে অ নব বা নয় ল্যাং হয়েছে তামে লা কায়টা ফ্রেশ শিখছো নাম পো আনসাম হানসাম লাপু বাঙ্গে পিনে নিতে নাম চুছে নাম জি আঙ্কো দীপ পামে নেই লাপু ল্যাং পিনে তা লাপু দীপ পামে নেই আঙ্কো পাশো ট্যাং সেই পাংসাম তো লা সেই জুন টু নেই লাসন লাপু আনে চকলে মানটা পিনা আনি তুম লাপ ডায়রিয়া ফেন চিপা জগজি জংসি ডায়রিয়া লং লক বল আকো ওআরএস পিনে তা পিটুন দে চুলাং দা চুচে লাপু হাউস তা লাপু হেমসি লাপু বিরাট বল থাকে সিরিয়াস দা পোলকে মো হসপিটাল কে লিয়ান কে পাউং হাপ্তা মেন্টু নেকি মান দে জিরি ব্রেন তা এফেক্ট দিতি মানে আবাং পেনলে নসে ল্যাং লে আবে একো আবাং টিলে দাম এলো বল তা ব্রেন নং পেনা ল্যাং ক্রেং পোল লাপু আপিনে পেনা এফেক্ট দ বং পিয়ানি কমপ্লিকেশনস দ টু দিতি লাসি চেং চেং কো পেনি তুম কাছি রে নাইং তা দুকো আকো লং লক পিয়াছি তা তুম ইতুম লং দো কপি সি ক্লাম নেই মালা তাই তুম লং হাতিয়ার বুঝি বম আদা দোলাবলো ওয়ারেস পুনয় জিং পুনয় তা দোল দোলাবলো
1: মে পেগলো ডক্টর নাম লিখে থানা মলাম থে তান্তে ডক্টর লাসো কিসু উসো মারা তুম কাচলং আটা কোয়ান পেন ললা তুম কোয়ানং বংসি কে লং কে নো কে অং নাই ললা সো কিসু
0: কোয়ানং বং কে লাগে মহাং থেক পেন জং সি কি বি লাপু পাং থির বে পিনি পুল তে লা হদা হলা সোহ পেন দালোই মহাং থেক পেন দাল লং তে থেক লাপু কে লাগে মো কে সারন দা লং সামে সিরিয়াস নেস মাকে নন ওসমার লেস দ্যান ফাইভ ইয়ার্স লাতুম সি কিসো নিয়ম যে থানে থেকে পড়ছি লা পিনি জং সি আধাকে লাপু কিছু জুন পেন্দা এলার্জি লাসন পেন্দা মানে থেক লাসি আধার তুমকে গাখির কিছু উন পেন্দা এলার্জি পক এলার্জি পোল আতা ডায়রিয়ার মানটা থেক আসন পেন্দা লাহে পোলতে আকো লা হসপিটাল লং চিলাং দাম লাপুসি কিনাই
1: কালা মে পেগলো ডক্টর নাংলি কি থানা মলাম থে মোপেন নাংলি পুদাম লো ও আর এস লাপেন কে জিং আ ট্যাবলেট লাসো আদোয়াই চলো বলতে লাসো পকাং সির ফান মি লাপেন লাসো দেট পেন কাপ্রেক আদোয়াই তা লাসো পকাং সির আদোয়াই কচিপা মেজে ফান দোলাং মা ডক্টর নাংলি থানা মেক্সিমা
0: নন ইল তুম থেকদাম লং জি অ্যান্টিবায়োটিক বাং মেন মেন এন্ডেটিটি তুম পক্সো পিনে ব্রোতে অ্যান্টিবায়োটিক বাং বাং চেং দুন ফিট তা নিলি কাপ্রেক কাপ্রেক ডক্টর মেজা চিং কিলো লাসন কিনে লো আতুম থান লো মেন মেন লা অ্যান্টিবায়োটিক বাং কে পিপেরে দা চক লা ওআরএস পেন জিং লা সন নি লে পিলোতে চকলো আঙ্কো ইসি দো প্রোবায়োটিক্স বোধা পিপি আমি প্রোবায়োটিক্স কে পিলোমা লাগে জংসি পকলং লা গুড ব্যাকটেরিয়া পু ইসিদো আকো ব্যাড ব্যাকটেরিয়া দুলা গুড ব্যাকটেরিয়া বাং জংসি কম হেক লতে লাতা পকলো হলা ব্যাড ব্যাকটেরিয়া দুমাং সিয়া পক পাসো রে
1: কালা
0: সে হলা ফান পা অংজি ওভারওয়েলম জি ফান মানে হলা ব্যাড ব্যাকটেরিয়া দুমান পা কমি ফান গুড ব্যাকটেরিয়া পা অংই ফান সিলা সাকো প্রোবায়োটিক্স আতে আলাং হাই তা পাজুন জুন সেটা অ্যান্টিবায়োটিক বাং কে মেন মেন কি পিপেদে সি কিমে বা পি পিপে দা চক লাগে আনা ডক্টর কিনাং বা থেলং ওই দা
1: মে পিক লো ডক্টর না লিখে থানম লাম থে পিনি লাসো ডায়রিয়া মাতে পকাং সে রাখে সোলম লাসো কে সো কে নন কে সাব সেন্টার লং আসা আতুম লং সিতামে আদোয়াই সিতামে আলাং তুম লং দাম লোতে লং নাংলি কি পুদাম জে বাংকে ডক্টর মে পিক লো ডক্টর পিনি ইলিতুম পকাং সে কিসো আপুঠালি তুম চিথান লং পর লাসো আকিসো আপুঠাক সিতামে লিতুম জিহু চিপুদা লং সিতামে রেডিও নাংকার জুয়াতুম সিতামে নাংার জুতুন পেন আলি নাং লং পো পুসি ক্রয়ল লাসে পিনি নিলিতুম আকাশবাণী দিফুয়াহীন পেন ডক্টর লংমিন্দার টিমুং ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স অফিসার IDSP দিফু আফান নিলিতুম লাদাক চুফাপন লাসে আলাংলি পেন নিলিতুম চিথান চিঙ্কি আলাম দো আন সিতামে রেডিও নাকার জুয়াতুম সিতামে লা দোকাবে আলাম পুথাক সিতা কচিথানা তেং পেন আলাং নিতুম তা সে চেলাং পনপো লাপেন কে চিনি পনপো পো সে নিং থেলো লাপেন ক্রয়লো লাসি ডক্টর পিনি কে

ইংলিশ চালানো যা মেঘ লং প্যান কে পাদুসি আর জুয়েছে না মেঘি গ্রে কিলো নালান আলো নামতে আই ট্রাই।

0: জানহিহি
1: কেলা
0: না বুলো এঙ্গে কি দুন চেং চেং হুকে বিহেক লাঙা পার্তা পছন্দি কুপুসন সি কি হি মাল হওয়া পুলা আন চিনি ওই আমালা ফিলিম লং তানিলি পেনাং লাং ডিমা পুরান তে বখে না যাসি সাইকেল প্যান দাম্প সিনেমা লাং প হলা ফিলিম লং যেহেতু আলু নমখা লাহে পদ আর জান হি প এঙ্গেলা হদাক রঙ সর নে ফান বানাং কে রোদু এঙ্গেলা সো আর জান মুখা তানিলি লা দোকান লং আর নাম পেন গালি আকে জয় নন পোন তানি সন সিবাং বমলা বেগ পি দাম্প এঙ্গেলা কেলা আনে যে পাং সাম তুম বাং নে ফানাং রোপো
2: ঢাকা চে থানোতে এমিক্রি জাংরিং আলামদু আবি পিন স্তানিলি কোসন সে মা থালনে হলো সহুত এ কপাই দাকে মিল ইসন মাঙ্গে নপাক মানা হু কে নাম ই সি আই জেন তুম নাং দোল দিলাই এঁকে ফার্স্ট টাইম লো নিলি নপাক বানা হু জরবা নিলে বাং বাং মান থান থে কো নিলি বস্তাকে থম আর নপাক বানা হু জর দেল ইলিন সারিয়ানা পয়সা ইনকয়রা ফ পেনি জয়র দেল আর মাসে আর তাঙ্কা বাঙ্কে লং উই লা আন পেন্টা পঁয়ত্রিশ টাকা বে ইলিন সারি না বে
1: লাম
2: আমার সেলা পঁয়ত্রিশ টাকা পেন জ্বর মাসি সব পঁয়ত্রিশ টাকা পেন বাং দিলি বাং এ কমজং কারাহি ফুলি কাসু পিনে চে নাম পেন হেম পেন পি চে বান মাসি মানজাং তো কক মানজা নাঙা দুদিন তা ইবিডি কিজুত তেংল সেটা হাদা হানসি হেমি দন্দু আবারিম মানলা মানজা ব্লক থেংল মার্কেট দুদু আলাং তোমা হেম ইরি প্লট আমার সেই ডাক চাইনং সেই দম দম চাইনং তুম দম সেটা নিলে মাথা থল লাসো ডাক হেলোকে মেনাইবো আর থেমা ব্লক চার প্লিন ল আপন এ বাহমা আলি দুপো হসরকে লাহাই ভাড়া হেম কে হ্যাঁ বাংলা কম আমার সেই নিলে হানসে হেম আর জমল আমার সেই দুত আমি ডাকে মুঠে নাংলি শিক্ষা ও জিপু হেম আর পং ইংহাফ হিন্দু রেম ল পেঙ্গে চাইনং সেই দম দম ডাকবো আহক দা হক ল মানিলি দু দেল পোহং চিকি মেচার মাসে ডাক দু কল এঙ্গে আর দাবল দাবং দানি চাইনং হিওয়ার নাই দা আধাই ব্রান্ডা লয় খুলাবি না চাইনং তা দম বেড়া মাসি লা চাইনং তাং দম বেড়া চাইনং না প্লুম প্লে নিলি আমার সেই চাইনং বেশি দরা পেলু নিলি লা মানজা তিমুং আট গাং পুহুরকে এঙ্কে লা নিলি দু দাম দেব মাকে নিলি দা লা ব্লক আঠেং নসি লাং দিং নমাতি আমার সেই হদাক আলা ই নিল হানসে পি ইলিশ হানসে পি বুবন বিডিও হেন আলাংলি ফান নিলি ফানাঙে পি চেঙা কামগে আলাংলি সার বুড়া পেন্টিং ইসি ক্লেম থা পুনন দা হো গোলাঘাট ধাম তেল সব পেন্টিং দুই নিলি ক্লেম চেঙা কামল হানসে হেম দাম দে ঠেকলি সব পেন্টিং নিলি ক্লেম পিল আমার সে এঙ্কে আফি কে সাইনবোর্ড নাম পিয়ে রেল লা মে সেন আমা হেদি এঙ্কে সাইনবোর্ড আপ্রাং গেলা কুপে নে রং লং তো ফান কে রাপ পেনে দু তোবার কে কি কিম পি লপসন ব্লক পেন্দু লা আসি তিন তোবার কি নন মাতে রিং ভেলে বোনাই ইগনন মাদং তে লা মাইনর ইসন তিং পি নয় সিতা লা সাইনবোর্ড লগাই নি আমা সে সাইনবোর্ড কি ক্লেম বাং আবি দেল হোসু আমা নিলি সি লং লাভ লং লাভ
1: কালাং ল
2: আর সে হস পেমেন্ট গে লং নিলি হস গে পয়সা তা আচাপ সেগা ফর্ম এমতি
1: কালাং
2: সুরি ফর্ম মিয়াং মিয়াং লং ল সেটা হস তাই নিঙ্গা রং পিক লাম
1: কালাং ল দু পিক পো লাম
2: কে দু পিক ল
1: কালাং
2: লা পসন সে নিলি মানজা বাং এস্টাবলিশ দেল আপা মানজা লং দু বাং এ চে মাথা থুল নে কোপে নে মুনম ফি নে তা লো পুর হি নাং লাং জা নাং লাং পদি ফুয়ান চে তরেক প্রসি মি ল হমাসি দিফু বাং ইল
1: কালাং
2: দিফু বাং ইয়ে মাসি নিলি রং নি হাং লং আমেন পুপন মে নিলি অং ল বিক্রম তেরাং হেম
1: কালাং
2: লং সি নিলি ভাড়া গেলু ডাক দোনো মাসি আর মাসি ডাক পেনসিনলি পি লংরি আর্ট পুতি ইরল আর জো মা থালো তিমুং আর্ট বাঙ্কে ইং ডাং দে আকো নিলি কি ক্লেম কামকে মানে পয়সা পেন লক লে কি ক্লেম গেল দে খে ফান মিঠাং জুতাং আফান লপসন মাসি নিলি বাং কাইলু পি লংরি আর্ট পুসি ইরপু মাসে পি লংরি আর্ট লাগে 1987 লহে

0: ba antela ke mi pikalam jerla he
1: nangli tumyo se laka do ka welam the ang ton lam chini jili putang te all india radio depression along nang hamrita me
2: lake akashvani difo non arjuksna war mona jai me labang socha me long non na tmar chuk long po pranop te rang pen lam jere than lam jere buta ke কিটুগংচে হরমুতা যা কং মানি ট্যাগ প্রধানতে আর জিখছে না
3: তুমি এলান্থিয়া ফুটাকে গার্বেজ মে বি ইয়র সোর্স অফ এনার্জি মাতে কিটু কাংচে হরমুতা যা কং মান ঠেক মনির আফাই নাকে চান রং সপি নাকে বাদ লাপেন আসন আসন কর হেম কি কিম পন্ড ও আজক কিটু কাংচে হরমুতা আর নিবাং নং বাদ বমল লাহাই আহরমু কেওয়ার কে চাম পন্তা নন কে শিক্ষাক ডাকল কিথু কাংছে আহরমু হেমকম হেমরাই পেন পাংরুম পন পেন হেলোউইন আদিম কেওয়ার দাম লাপেন রংসপি আতোয়ার কে পাংথির এট পেন পাদু কে লা মিউনিসিপালিটি আতুম আর পুলো বন সিতা লাবাংস আসং আলং চংদাত দু নাতুম আফাই কাং আর ও আজক লা চিতিম আন বাক্সি লাহাই আহরমু তা রয়পন উঞ্চত ল নীলি কাছিনী দাম আতেনকে রংসপি মালম এডনবেদ আহেম পেন ফারোকে থম রা ফকেপ পেন সুরি ইসি গ্রামস আনবাগ কিথু কাংচে আহরমু আনিবাং তা কেওয়ার পন্ডু লাপেন আনপারটা আকেথে কেথে আকর আহেম লাপেন হসপিটাল আলং আলং পেন কেওয়ার পন আহরমু পেন এলিতুম কাদো কাবে পাংরুম পেট লোতে লাসো আলিন থে ওজি কিথু কাংচে আহরমুকে সের পুলে পুদাম সেতা থাং কে চক চেয়াবে জং সি এলি তুম লাহাই আহরমু পেন আলে এন পন্থেক পুলোতে লাহাই কিথু কাংচে আহরমু এলি তুম পাংরুম রা এলং বাক আহি লিক আলং থক দাম এট পেন আফি লাহাই আহরমু পাকরেং রা কাপ্রেক কাপ্রেক আহরমু মাতে কাপাথুমে কেপাথুনু আহরমু ইং ওয়াইরা থাক নাংজি আথে লাহাই আহরমু আলং কাকর আচেদ লুজি আচেদ বং সিসা ইং চিন প্লাস্টিকস হে হুইতা পার্সেন ক্রিপ হ আন বাক ডোকক তাহাই পার্সেন প্লিকেপ আন বাক আহরমুকে কেপা থুমে আসন লাপেন আহিনানকে মেথেকলো লংলিয়া দুক লাপেন সাংতিয়া দুক হে হুইল ইন্ডিয়া আদেত আরলো আনিংকানওয়াং ইং কয়রা ফ মিলিয়ন টোনস আন বাক গার্বেজ মাতে কিথু কাংছি আহরমু কেওয়ার পন্ডু লাহাই আহরমু পেন এলিতুম জাকং মাতে ইনার্জি সেলামুন বাংস কিথু কাংছে আহরমু পেন জাকং কাসেলাম পন আরন কে জয় ও লাপেন ইলিতুম কাদো কাবেতা ক্লেম থেক আপাংসি ইলিতুম লাহাই কিথু কাংছে আহরমু কেপা থুমে পেন কেপা থুনো আহরমু আন থাক দাম নাংজি লা থাক এর আফি পুথত ইংক্রুম থু পামে আফি ইংচি নাচেট হে হুই কেপাং শিবজি আফান ইসি ম্যাগনেটিক সেপারেটার্স পু আংডেং আলং পাকলো নাং পো লাহাই ইং চিন আচেদ হে হুই পাংসিপ এড আফি বাংস আহরমু মে লং থু আলং ফারো ইসিরা ফকেপ পেন ফারোহিনি ডিগ্রি সেন্টিগ্রেড আন আকে সো আং তাং আলং ইং তাংরা পাক্রেং নাংজি পাক্রেং দেড আফি পুথত প্লাস্টিক আচেদ লাপেন সাংতি আদুক কেবার থুজি আফান ইংক্রুং থু নাংজি সো পেন আফি কে তমন পেন পাজাবরা কারজাং ফাই আহরমু পেন কার্ডিক ও আহরমু থাক নাংজি লা আকারজাং ফাই আহরমু পেন কে পাদুম পাবং লং ওয়াইরা পুথত আনি আলং পাক্রেং থু নাংপো পাক্রেং দের আফি লাবাংস আদুম মে কাছে থর আফান এন মেলো বাংস আদুম ফান কে ফুয়েল প্যালেটস পুসি কিপু লাসো আদুম মতে ফুয়েল প্যালেটস পেন আলি কে লাইলিতুম কে এন আথেং পেন তা মেমু আথে ফুয়েল প্যালেটস মাতে বাংস কিথু কাংচে আহরমু পেন কাসেলাম আদুম কে আংতাং সুরি প্লি কিলো কিলোরি পার কেজি আন দো লাকে থেং আমি আংতাং আন তাসোসে লাপেন লাসো আদুম পেন মে চেথর সেতা আমিহি তা আবে লাপেন হান আন তা মেন্দাব ও এলিতুম লিম ফারোসি কিথু কাংচে আহরমু পেন লিন থংকেপ আন বাংস আদুম সেলামুন লানপার তা আথেক লোতা হর এনমে লিনকেপ আলাং মিনিট ক্রেপ হং বং

লামারজান আলু নিজাম বেগলং পেন আদন্তু লেখা আলামারজান পেনলে লুঞ্জের আর যুগ সেনাং কিলুঞ্জিয়ে ব্যাং প্রেম তেরাং আলু নিলামতে এথাক মানায় আসন তদাংতে আর যুগ সেনাং

কার্বি লামার জানান আলুনে জামি একলং প্যান কে পাডুসি আর রিয়েকশন দন বারে মালামার জান প্যান কিরণজি আতম লাকে সুরেন বেলা প্যান মিনতি ইং যাই বি আলুন লামতে নাংচিনি প্রিপ্রি তো দাংতে আর রিয়েকশন আং